ইন্টারকম সিস্টেম, ইনভার্টার, সোলার সিস্টেম, আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনচা, সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়িনচা থাও। আমার মনে হয় আগে ডাকে আর তাল নো বেতাল মহিদের ফির দুকা পাইয়েলা ঝুষে আর এ ফোন নম্বর 0215547787 98 42 35 541 সব হয়ো। গুড ভেরি গুড ভেরি গুড।

0: মোটু এতদিন কাঁদিও
1: কি গো কাঁদিওনি সলে তো নিকল দিন হয়নি প্র্যাকটিস বাট
2: কি না না
0: রেগুলার না আয়ের অনি আবা আব্বু তো রেগুলার
3: What is his name?

আমরা এই বিরাট খুশি পিয়ান চোর যা পাই তুই কম্পিউটার কিনা আন দুঃখেই তো পাই চাঙ্গেও দুশে কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হারু এন্ড সাফল এডুকেশন সেন্টার সিপিএন মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাও নে রোকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মই ব্যাংক মই হবে স্কুল অফিস দুন সুকে সং সস্তা মা বিগ্রো এই আয়ের আপ বানাউনে সুবিধা পিন ছয় জুসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিজি ক্যামেরার ভরপুর দু ইন্টারনেট পানি পো জোড়িনছা থাও আমার মনে আগে ডাকে কাউ তাল নো বেতাল মহিলার ফির দুকা পাইয়েলা নি ঝুষে হবে ফোন নম্বর 0215547787 98420535141 হব হয় গুড ভেরি গুড ভেরি গুড।